0: कौन हो भाई? बीवी बच्चे बहन और भाई सब है मतलब के शहजाई, जेब गरम तो यार हजार, कड़की हो तो कौन हो भाई? एक दिन इनको माल न दो फिर देखो फंटम की दुनिया 420, दुनिया पक्की 420, दुनिया पक्की 420, मार मार के चप्पल मेरी कर दी चप्पल मची, दुनिया 420, दुनिया पक्की 420।
1: यू आर Ujala Radio Headlines. In Engeland zijn twee treinen op elkaar gebotst in de buurt van Bedford, zo'n 95 kilometer ten noorden van Londen. Woensdagochtend 24 juni rijden er tussen 4 uur 's nachts en 8 uur 's ochtends landelijk geen treinen. De Hoge Raad maakt na een jarenlange strijd een einde aan de pensioenroof voor 65.000 Nederlanders met een Duits pensioen. En Groningen gaat er alles aan doen om de komst van kerncentrales naar de Eemshaven te voorkomen. En tot zover de headlines op Ujala Radio.